Ta ilu nyampu ke kabla ten tering ke lerim nipa de go zuna hin, ten tering ngo tonda che mu che ten jiso ke phila mina ma de kha chmo yo kon yojana ji ke ko la shena hin, ten ee yojana ki mila digital India yojana siya, ee yojana sarkari yojana chik po shi mandala nyampu la jiso ke nang du ten ee gyurwa shuk che mu ji kyo na yojana ji ke hindu. Digital India July tari chik nitong chwe nga la ten ee gelkhab ki Pradhan Mantri Shri Narendra Modi ji ke khane lo ten ee go zukan hindu siya. ই যোজনা কি তেনে মিউ সোগো দে তেনে গ্যাকারলা ডিজিটালি ইয়াকো চিসক জোনা আছে তেনে নিয়ম্পল লবজুং চেনচিক জোনা ইনসিয়া গ্যাকার গেলখাপ ছেমো ছে তেনে ইউল মাংবো ছে রিক্সং মাংবো ছে তেনে সাকম ছেমো ইয়কন সোলা তেনে ওয়াটি পিলা তেনে লো মাংবো ছে কি

বাইসে দোক কিনাস গিথং তরুণ চিৎ নিউ যু গিথং কলাকার তো কিশ আনে সুদর্শন আর কি দোকানু কাদো নিউ বাইসে দোক কাজটা দোমা কিনানু তুরুক্তু প্রদেশ হু খাস খাস খবর সারু বারে জানকারী কে তুক নিউ বাইসে খেয়া চাক কি ভাই খবর সারু কুমো কিশানু দেশু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি তোরো শুপা ফ্রান্স হু যু খেয়া চাক কি ভাই এভিও কুমো জি যু যু স্তিশ সম্মেলন মৌকা দিন আমেরিকা সু যু রাষ্ট্রপতি শ্রী ডোনাল্ড ট্রাম্প রং একে চুকশুন যু পতং জানকারি কে শিনিও দেনচি খেয়া চাক কি ভাই যু কা ওমস নিশি নেতা নিশ হাজার যু গামিয়া খেয়া চাক কি ভাই আমেরিকাও ওয়াশিংটন দং দুম লানশি নিও যু মৌকা দিন নিশি দেশু দ্বিপক্ষীয় সহযোগ যু দেনচি তো খেয়া চাক কি ভাই আলগ আলগ মেহকুমো কুমো শেত্রী রং একে বৈশ্বিক হিতু যু মুদ্দা দিন চর্চা হাঁচিমি সম্ভাবনা দূর যু পথম জানকারি কে শিনিও দেনচি খেয়া চাক কি ভাই প্রধানমন্ত্রী শ্রী মোদি জি স যু সম্মেলন মৌকা দিন ঈদ চেকু তাই স দম যু মাউ মালি হালাত কুমো ফায়দা রং একে যু পাতং পং সন্তুলিত যু সমাবেশী রং একে মজবুত আর্থিক বিকাশ পং বড়াবার অনু তাই স জোরলি জোর আম উন্নতি শুরু যু পাতং জানকারি কে শি নিউ দেনচি খেয়া চাক কি ভাই যু মৌকা দিন জি স্তিশু সদস্য রং একে যু সাঞ্জিদারি দেশ রং একে আন্তরাষ্ট্রীয় যু মুদ্রা কোষ দেশকে প্রমুখ যু সংগঠন প্রতিনিধি দি জোর বাঘ উন্তো রং যু পাতং যু জানকারি তোজনি হো প্রধানমন্ত্রী জিও যু খেয়া চাক কি ভাই যু আর্টিফিশিয়াল যু ইন্টেলিজেন্স যু সুরক্ষিত তেজ রং একে প্রভাবী যু ইস্তেমাল পুং সুনিশ্চিত লানমু তাই আয়োজিত ঈদ বিশেষ সতরোলি জোর বাঘ উন্নু তাই কার্যক্রম দূর যু পাতং জানকারি কে শি নিও দেনচি খেয়া চাক কি ভাই আইত খবর সারু কুমো হিমাচল প্রদেশ রং একে রাজ্যে যু রং একে উত্তরাখণ্ড যু সীমাবর্তী যু জাগা দেন টোঁস নদী দেন সোঙা হাজার কোড় রুপিও প্রস্তাবিত যু পুরাউ নিজৌ নিশ মেগাওয়াট সমতাসে যু কিশাউ বাঁধ পরিযোজনাও নির্মাণ তাই মঞ্জুরি পুরাশি কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী যু অমিত শাহজিউ নেতৃত্ব মে নিউ দিল্লি আয়োজিত উচ্চস্তরীয় দুমো কুমো প্রদেশ মুখ্যমন্ত্রী শ্রী সুখবিন্দর সিং সুখুজিউ যু পরিযোজনাও বিত্তীয় লাগত পং ওয়াহন লামিউ তাই যু খ্যাতি সম্বন্ধিত যু মামলা পং মজবুতি দেন থোশি নিও জুপং কেন্দ্র সরকার স মঞ্জুরিলি কে শি নিও হুন যু পরিযোজনা কুমো জলঘটকু রূপো ফায়দা থোসিয়া রাজ্য দিল্লি রাজস্থান হরিয়ানা রং একে হিমাচলু হিসো কুমো যু খ্যাত কি ভাই বিজলিউ ঘটকু রূপ কুমো হাচি দিয়া যু তে মায় নিশ হাজার কোড় রুপিয়াও লাগত জুপং ওয়াহন লন্তোর যু পাতং জানকারি তাশি নিও মুখ্যমন্ত্রী জি শৃঙ্খিত কি ভাই পরিযোজনা কুমো তিয়ার হাচিমি বেরং রাজ্য পং যু বিদ্যুৎ ঘটকু রূপ কুমো প্রত্যেক বসং কুমো রা ক্রোড ইউনিট বিজলিউ হিসেদারি পরিয়াতর যু পাতং জানকারি মে আনিনিস কে শি জুকা ইলাওয়া খ্যাত কি ভাই যু অনুমানিত লাগত টুকরা কোড় রুপিয়াও সালানা নিতো রং যু পাতং জানকারি কে শি নিও আয় আনিনি শৃঙ্খিত কি ভাই জুস রাজ্য বিত্তীয় সংসাধন কুমো মহত্বপূর্ণ বৃদ্ধি হাচুর যু পাতং লি জানকারি কে শি আনিনস খ্যাত কি ভাই দুমু কুমো কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহরলাল খট্টর সিআর পাটিল রং একে লাভান্বিত রাজ্য মুখ্যমন্ত্রী রং একে বরিষ্ঠ প্রশাসনিক আধিকারী আলি জোর মজুদ তোজনিও প্রদেশ রাজ্যপাল শ্রী কোবিন্দ গুপ্তা জি সেই সামাজিক ধার্মিক রং একে রাজনৈতিক সংগঠন দেংচ যু খ্যাতি কি ভাই নশা মুক্ত অভিযান পং যু জন আন্দোলন রূপ লানু তাই যু আহ্বান লাঞ্চি যু জানকারি মে ফতেপুর ক্ষেত্র কুমো যু আনিন দং স্থিত গুরুদ্বারা শ্রী নানক জ্যোতি সাহিব দং শ্রী গুরু অর্জুন দেব জু যু মহারাজ যু শহীদ দিবস মৌকা দেন আয়োজিত গা দিয়ার চু ধার্মিক যু সমাগম শুভারম্ভ মৌকা দেন আনিনিস লোশিত আয় আনিনিস লোশিত কি ভাই শ্রী অর্জুন দেব জিউ মহারাজ জীবন ত্যাগ তপস্যা রঙে কি মানব কল্যাণ যু খ্যাত কি ভাই আদিত্য যু উদাহরণ দূর যু পাতং জানকারী কে শি নিও আনিনিস শৃঙ্খিত কি ভাই গুরু সাহিব জিউ তালিম পং আপনা সমাজ ও প্রেম সেবা রঙ একে মানব কল্যাণ যু খ্যাত সদ্ভাবনা রঙ একে সামাজিক সমরস্থা পং মজবুত লানু তাইস জোর শিশিত আয় যু মৌকা দিন রাজ্যপাল জি স নবনির্মিত শ্রী দরবার সাহিব ভবন বিধি